শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আসরের প্রায় সবটা জুড়েই থাকবে অল্প স্বল্প গল্প। এতে পরিবেশন করব রবীন্দ্রসঙ্গীতের গায়িকা ও সৃজনশীল রবীন্দ্র চর্চায় নিয়োজিত ঈশিতা গাঙ্গুলির একটি সাক্ষাৎকার। এছাড়া থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ অল্প স্বল্প গল্পে আমাদের অতিথি হলেন ঈশিতা গাঙ্গুলি, বহুমুখী প্রতিভার অধিকারী ঈশিতা গাঙ্গুলি, যিনি সঙ্গীত, নাট্য এবং নানা সৃজনশীল মাধ্যমে কাজ করে চলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে মঞ্চে উপস্থাপনের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত। ঈশিতার জন্ম কলকাতায়, তবে শৈশবে বাবার চাকরির সূত্রে আমেরিকাসহ বিভিন্ন দেশে বসবাস করেছেন, যার মধ্যে জাপানও অন্তর্ভুক্ত। বিদেশে বড় হয়ে উঠলেও তার পারিবারিক পরিমণ্ডল ছিল রবীন্দ্রসঙ্গীতের আবহে পরিপূর্ণ। বর্তমানে মুম্বাইতে বসবাসকারী ঈশিতা কিছুদিন আগে সপরিবার জাপান ভ্রমণে এসেছিলেন। 20 জুন তাকে আমরা পেয়েছিলাম আমাদের স্টুডিওতে, সেদিনই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছে। ঈশিতা গাঙ্গুলি, NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে।
0: আচ্ছা, আপনার সঙ্গীত জীবন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের যাত্রা কিভাবে শুরু, সেই দিয়ে আরম্ভ হোক আমাদের আলাপচারিতা। আচ্ছা, আপনি ছোটবেলায় ভারতের বাইরে মানুষ হয়েছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আপনার বিপুল আগ্রহ, সেটা কিভাবে হলো, কিভাবে জন্মালো এই আগ্রহ?
1: আমি নানা দেশে থেকেছি, আপনি যেভাবে বললেন, আমার সবচেয়ে মানে শুরুর জীবনে আমেরিকাতে বড় হচ্ছিলাম, তারপরে আমার বাবার পোস্টিং হয় ইস্তাম্বুল, টার্কি। তো ইস্তাম্বুল থেকে আমার তখন শুরু হয়, এই বাড়িতে আমার মা লং প্লেইং রেকর্ড বাজাতো, LP রেকর্ড শুনে শুনে আমি নানান গান তুলতাম, গানেরও সুরেরও আসনও খানি, পথহারা তুমি পথিক জানো, এই সব গান আমি খুব ছোট বয়স থেকে বাড়িতে LP শুনে শুনে গানগুলো তুলতাম, তারপরে গানগুলো আমার মাকে শোনাতাম। আমার মায়ের প্রচন্ড আগ্রহ ছিল রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে, তো ওটার থেকে আমার কানে গানটা লেগে যেতে শুরু করলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওইভাবেই আগ্রহের সূত্রপাত। তারপর কিভাবে সেটা আরো বাড়লো?
1: তারপরে আরো বাড়লো, আমি যখন জাপান আসলাম, ইয়োকোহামাতে থাকতাম, তখন আমার কলকাতায় যাওয়াটা আরো ঘন ঘন হতো। তো ওই সময় এক ভদ্রমহিলা আমাকে শেখাতেন রবীন্দ্রসঙ্গীত, আরো আমার গানের শিক্ষাটা বেড়ে গেল, নানান রবীন্দ্রসঙ্গীত, নানা তাল, নানা রাগের গান, এই সব আমার এই 8-9 বছর থেকেই শুরু। তারপরে আমেরিকা যখন ফেরত যাই 13 বছর বয়সে, বনানী ঘোষ আমাকে শেখাতে শুরু করলেন। তখন আমার মা বাবাকে বললেন যে ওকে কলকাতায় আপনারা নিয়ে যান 1 বছর গুরু শিক্ষা পরম্পরা করতে।
0: আচ্ছা,
1: এমনই হয়, আমার মা তখন অনেককে যোগাযোগ করেছিলেন, অনেকেই বলেছে না বিদেশে বড় হয়েছে, আমেরিকাতে বাংলা বলতে পারবে না, আমরা নেব না, এইভাবে কি করে শেখাবো। সবচেয়ে প্রধান শিল্পী আমাকে নিলেন সুচিত্রা মিত্র,
0: তাই তো,
1: আমাকে অডিশন করলেন, উনি বললেন আমি এই মেয়েকে নেব। সেটা আমার জীবনের একটা অদ্ভুত আশীর্বাদ অজন্তা, কিভাবে আমি আপনাকে সেটা বোঝাবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বুঝতেই পারছি। কিছু স্মৃতি যদি ভাগাভাগি করে নেন সুচিত্রা মিত্রের সাথে।
1: স্মৃতি, যেটা সবচেয়ে অদ্ভুত স্মৃতি ওনার ব্যাপারে হচ্ছেন যে উনি গানটা শেখাতেন একটা গল্পের মাধ্যমে। তো কৃষ্ণকলি আমি তারেই বলি, যখন আমি গানটা গাই আমি পুরো কৃষ্ণকলিকে দেখতে পারি, চোখের সামনে ভাসছে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এই সব গান আমাকে পুরো গল্পের মাধ্যমে বাংলা বুঝিয়ে, বাংলাটাকে ট্রান্সলেট করে, রবীন্দ্রনাথের জীবনে কোন সময় এই গানগুলো লেখা, কোন সুখ দুঃখ, আনন্দ, দেশের আন্দোলন, নইলে প্রকৃতি, প্রেম, এই কোথার থেকে গানের অরিজিনগুলো, সেগুলো এত সুন্দর করে ছবির মতো আমাকে দেখিয়ে, গল্পের মতো আমাকে বুঝিয়ে শিখিয়েছেন, যে ওইটা আমার মধ্যে খুব ছোট বয়স থেকে একটা ড্রামা ক্রিয়েট করে।
0: আমিও তো চোখের সামনে যেন ছবিটা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগলো শুনতে। আচ্ছা ঈশিতা, আপনি ছোটবেলায় ইয়োকোহামাতে ছিলেন, তখনকার কোনো স্মৃতি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আর এমনি জাপান সার্বিকভাবে আপনার কেমন লাগে সেটাও শুনতে চাই।
1: জাপান আমার দারুণ লাগে, আমার প্রাণের দেশ, মনের দেশ, বারবার ফিরে আসতে ইচ্ছে করে এবং আসবো
0: নিশ্চয়ই।
1: ইয়োকোহামা একটা অদ্ভুত সুন্দর জায়গা, যেটার মধ্যে জাপানিজ এবং ইন্টারন্যাশনাল কালচার এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এবং আমি দুবছর আগে ইয়োকোহামা, অনেক বছর পরে আবার গেলাম, সেইভাবে পরিবর্তন কিন্তু দেখলাম না। একই রকম সুন্দর একটা জায়গা, যেখানে মেজাজটা এত সুন্দর, ক্যাফে, বুটিক, রেজিডেন্সিয়াল এরিয়া, সেই ফরেনাররা যেভাবে আছে সেভাবে আমাদের জাপানের লোকজনও আছে, সবাই মিলে মিশে একসাথে, একটা শহরটা একটা কবিতার মতো।
0: সত্যি তাই, ঠিক বলেছেন আপনি, ভারী সুন্দর এটা একটা অভিব্যক্তি আপনার, শহরটা একটা কবিতার মতো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজকে আপনি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বড় ক্ষেত্রে কাজ করছেন। আপনি এখন থিয়েটার পরিচালনার কাজ করছেন বিভিন্ন দেশে, সম্প্রতি আপনার বইয়ের আবরণ উন্মোচন হয়েছে। তো এই পুরো ব্যাপারটা কি, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, এবং আপনার এই প্রচেষ্টা কীরকম সাড়া জাগিয়েছে?
1: যেটা অজন্তা, মানে খুবই আশীর্বাদ সুচিত্রা মিত্রের কাছ থেকে গান শিখে, যেটা আমার ইচ্ছা সবচেয়ে বড়, যে রবীন্দ্রনাথের গানকে প্রচার করা। রবীন্দ্রনাথের গান, কথা, চিন্তাধারা যত দেশ বিদেশে পৌঁছানো যায়, এটা হলো আমার জীবনের সবচেয়ে প্রধান ইচ্ছা। তো এটা করতে আমি যেটা দেখলাম, যে নতুন মাধ্যমে নিয়ে যেতে হবে রবীন্দ্রনাথের গান, ওইটার কথা ভেবে আমার সবচেয়ে টান হচ্ছে রবীন্দ্রনাথের নারীর ওপরে। যখন আমি সুচিত্রা মিত্রের কাছে গান শিখতাম, উনি কাদম্বরীকে খুব ভালোবাসতেন,
0: রবীন্দ্রনাথের বৌদি,
1: রবীন্দ্রনাথের বৌদি। কাদম্বরীর ওপরে ভালোবাসাটা আমার মধ্যেও জেগে উঠল, যে কি অদ্ভুত, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা এই গানটা, তারপরে তুমি কি কে বলি ছবি এই গানটা। আর তার থেকে আমার ইচ্ছা হয় পড়তে নষ্টনীর দ্য ব্রোকেন নেস্ট, যেটার থেকে সত্যজিৎ রায় সিনেমা করলেন চারুলতা। তারপরে রবীন্দ্রনাথের আরেকটা গল্প ঘরে বাইরে, যেটার থেকে সত্যজিৎ রায় করলেন ঘরে বাইরে সিনেমাটা।

0: আর ওই দুটো ক্যারেক্টার বিমলা চারু, ওদের দুজনের সাথে আমার কাদম্বরী দেবীর সাথে প্রচন্ড মিল লাগলো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: সেটার মাধ্যমে আমি একটা নাটক লিখে উঠি যেটার নাম হচ্ছে থ্রি উইমেন।
1: আচ্ছা আচ্ছা।
0: থ্রি উইমেন আমি লিখলাম বম্বে শহরে, কালাগোড়া ফেস্টিভ্যালে প্রিমিয়ার করলাম। একজন বিখ্যাত ভদ্রমহিলা বৃন্দা মিলার বলে আমাকে বললেন আপনি একটা নাটক লিখুন রবীন্দ্রনাথের নারীর ওপরে। আর সত্যজিৎ রায়ের সাথে আমার একটা অদ্ভুত দেখা হয়। আমার যখন 18 না 19 বছর বয়স, আমি তখন ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি সত্যজিৎ রায়কে মিট করে জিজ্ঞেস করলাম যে আপনি এই বিমলা চারুকে বানিয়েছেন এই সিনেমার মধ্যে, কিন্তু ওরা কিরম ভেঙে পড়ে যখন ওদের পুরুষ মানুষরা দূরে সরে যায়, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চান? তখন উনি আমাকে বললেন যে এটার, আমি তো রবীন্দ্রনাথের গল্পটাই অ্যাডাপ্ট করেছি সিনেমা হিসাবে। তখন আমি ভেবে দেখলাম অজন্তা যে ওই গল্পর একটা নতুন চোখ, নতুন রূপ আমরা আনতে পারি আধুনিক যুগে। তো সেটাই করেছি থ্রি উইমেন।
1: আচ্ছা, আর এই থ্রি উইমেন এই বইটাও সম্প্রতি এর আবরণ উন্মোচন হয়েছে, তাই না? এটাও প্রকাশিত হয়েছে। এটা হলো আপনার এখনকার কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাও আছে নিশ্চয়ই অনেক। তো আমি যেটা ভাবছিলাম যে আপনি রবীন্দ্রসঙ্গীতের সাথে পাশ্চাত্য সঙ্গীতের ফিউশন করেছেন বিভিন্ন সময়, তো জাপানের সঙ্গীত সংস্কৃতি এই নিয়েও কি আপনার কিছু ফিউশন করে কাজ করার ইচ্ছে আছে?
0: নিশ্চয়ই ইচ্ছে আছে। আপনি এটা বললেন, আমার এটা মনের মধ্যে আছে। আমি এটাকে আরো ভেবে আশা করি যে আবার ফিরে আসবো আপনাদের কাছে এই গান আর গল্প শোনাতে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঈশিতা, আপনার রবীন্দ্রসঙ্গীতে যখন হাতেখড়ি হয় তখন আপনি আমেরিকায় স্কুলের ছাত্রী, তখন আপনার চারিপাশে বন্ধু বান্ধবরা ছিল ভিন্ন সংস্কৃতির মানুষ যাদের কাছে রবীন্দ্রনাথ তেমন প্রাসঙ্গিক ছিলেন না। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার আগ্রহ আর বাইরের জগৎ, এই দুটোর সাথে আপনার তাল মেলাতে অসুবিধা হয়নি?
0: তাল মেলাতে অবশ্যই অসুবিধা হয়েছে। এ কারণে বাড়ির ভেতরে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কালচার, সেটা একটা সাংঘাতিক ভালো জিনিস। কিন্তু রবীন্দ্রনাথকে বাড়ির বাইরে প্রচার করানো তখনকার দিনে খুব অদ্ভুত ছিল। কেউ বুঝতে পারত না যে কি করে আমি আমেরিকাতে বড় হয়ে এরম একটা অদ্ভুত অন্য রকম একটা গানের মাধ্যমের মধ্যে ঢুকলাম। কিন্তু যেটা হলো, বোধহয় আমার ছোট বয়স থেকেই গানের পারফরমেন্স হতো এবং আমার প্রথম অ্যালবাম বেরোয় যখন আমার 15 বছর বয়স ভারতবর্ষে গিয়ে, যখন সেই অ্যালবামের কথা কাগজে বেরোলো তখন তো সবাই জেগে উঠল যে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে এই দেশে থেকে রবীন্দ্রনাথের গান শিখে সেটাকে আবার ভারতবর্ষে গিয়ে রেকর্ড করে সেই গান আমরা সবাই এখন শুনছি। তো আমার যেটা বলার আছে সব ছোটদের, যে যখন তোমরা কিছু ভালোবেসে করছো সেটা প্রাণ ভরে ভালোবেসে শিখবে করবে, যারা তোমার ভালোবাসাটা পাবে সেই ভালোবাসাটার থেকে তারা শিখবে যে কোনো জিনিস প্রাণ ভরে করতে।
1: বাহ, চমৎকার বলেছেন ঈশিতা গাঙ্গুলি। আজ আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
0: অনেক ধন্যবাদ।
1: এবারে আমরা ঈশিতা গাঙ্গুলির কণ্ঠে একটি গান শুনব।
0: আমি আজকে আপনাদের গেয়ে শোনাচ্ছি একটি রবীন্দ্রসঙ্গীত, পথহারা তুমি পথিক জানো গো সুখেরও কাননে। আমরা এই পৃথিবীতে এখন সবাই পথহারা, সেই পথ খুঁজে পাওয়ার আশায় আমি আজকে এই গানটি গাইছি।

0: গানটি গিয়ে শোনানোর জন্য ঈশিতা গাঙ্গুলিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অল্প স্বল্প গল্প। আজ আমাদের অতিথি ছিলেন সৃজনশীল রবীন্দ্রচর্চায় নিয়োজিত গায়িকা ঈশিতা গাঙ্গুলি। পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 15 মার্চের রবি বাসরি আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন বগুড়ার সাইফুল ইসলাম এবং নেত্রকোনার মোখলেসুর রহমান ছোটন।
1: আসরটি শুনে মন ভরে যাওয়ার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড় থেকে প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট দিয়ে সাজানো অনুষ্ঠানটিকে মনে হল যেন এক অনন্য সেতুবন্ধন, যেখানে দূর দূরান্তের শ্রোতাদের অনুভূতি, ভালোবাসা ও মতামত একসাথে মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করেছিল। উপস্থাপনায় ছিল আন্তরিকতা, যা শ্রোতাদের সাথে অনুষ্ঠানের সম্পর্ককে আরও গভীর করে তোলে। অনুষ্ঠানে নিজের লেখা চিঠি শোনার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।
0: বন্ধু, যেমনটি শুনলেন, আজও আপনার চিঠি পড়া হলো। বন্ধুরা খুশি হলে আমরাও খুব খুশি হই। আপনার আরেকটি চিঠিও আজ আমার হাতে রয়েছে। জাপানের নারা জেলার ইয়ামাতো কোরিয়ামা শহরে গোল্ড ফিশ প্রজনন নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত 31 মার্চের একটি পোস্ট ফেসবুকে দেখে আপনি লিখেছেন, একটা দারুণ জিনিস জানলাম, বহু শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে অসংখ্য গোল্ড ফিশ উৎপাদন। এ শুধু একটি সংখ্যা নয়, বরং পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।
1: হ্যাঁ বন্ধু, আপনি সঠিক অনুধাবন করেছেন, ধন্যবাদ। ওদিকে 22 মার্চের রবিবাসরীয় আসরে চিঠিপত্র ও কমেন্ট ছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্বটি প্রচার করা হয়েছিল। গোটা অনুষ্ঠানটি উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন মেহেদী হাসান মামুন। আকবর হায়দার কিরণ লিখেছেন, ঈদুল ফিতরের পরিবেশনাটি তার বিশেষভাবেই ভালো লেগেছে।
0: বগুড়ার সাইফুল ইসলাম চিঠিতে লিখেছেন, চিঠিপত্র, কমেন্ট, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবেদন এবং বাংলা সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের শ্রোতা মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকার সহ গোটা অনুষ্ঠানটি চমৎকার লেগেছে। আন্তরিক উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তুলেছিল।
1: এরপর 24 এপ্রিল মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকারের একটি ভিডিও অন ডিম্যান্ড ওয়েবসাইট এবং ফেসবুকে পোস্ট করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে মুনির আহমেদ, এ জেড রহমান, মোহাম্মদ আবদুল্লাহ এবং সাইফুল ইসলামের কাছ থেকে। ধন্যবাদ জানিয়েছেন দেবাশিস গোপ। এ এইচ এম বজলুর রহমান লিখেছেন,
0: একটি আন্তরিক ও স্মৃতিময় সাক্ষাৎকার শুনলাম, যা এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের প্রতি একজন শ্রোতার চমৎকার এক ভালোবাসার নিদর্শন। এক কথায় যদি বলি, এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের 65 বছরের পথচলাকে শ্রোতার চোখ দিয়ে দেখার এক চমৎকার সুযোগ করে দিয়েছে এই সাক্ষাৎকার।
1: বাহ, সাক্ষাৎকারটির সুন্দর মূল্যায়ন করেছেন বন্ধু, ধন্যবাদ। এদিকে দেখতে দেখতে আসরের শেষ দিকে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। প্রিয় বন্ধু, আজকের আসরটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকুয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, কান্তো, কোশিন ও তোকাই অঞ্চলে বর্ষাকাল শেষ হয়েছে বলে মনে হচ্ছে। কর্তৃপক্ষ অনেক এলাকায় হিটস্ট্রোকের সতর্কতা জারি করেছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত আইচি জেলার তৈয়তা শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি এবং ইবারাকি জেলার দাইগো শহরে 38.4 ডিগ্রিতে পৌঁছায়। মধ্য টোকিওতে পারো চড়েছে 36 ডিগ্রি পর্যন্ত। জনসাধারণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, শরীরে পানির ঘাটতি পূরণে পানি পান করতে এবং পর্যাপ্ত লবণ জাতীয় খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দীর্ঘ সময় বাহিরে অবস্থান করা থেকে বিরত থাকতে এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তারা জানান, আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রবিবার রাত 10টায় টানা নবম রাতের মতো এই হামলা সম্পন্ন হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় ইরানের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রসমূহ, বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলো এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেনকম আরও জানায় যে হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে আমেরিকানদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। শনিবার মন্ত্রণালয় একটি ভ্রমণ সতর্কতা জারি করে বলেছে যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলে এবং অন্যত্র অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে জানায় যে ইরান সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে অন্যান্য মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র এবং তার নাগরিকদের সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে মন্ত্রণালয় মার্চ মাসে সর্বশেষ বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সঙ্গে তীব্র গোলাগুলিতে লিপ্ত ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেওয়াল জাপান থেকে। নিরাপত্তা সহায়তা কাঠামোর আওতায় কম্বোডিয়াকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। গত রবিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কম্বোডিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উয়েনো আৎসুশি এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টে সেইহা উপস্থিত ছিলেন। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা ওএস এর মূল লক্ষ্য হল সমমনা দেশগুলোকে প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের সাথে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা। এই কর্মসূচির আওতায় কম্বোডিয়াকে দেওয়া এটি হবে প্রথম সহায়তা। জাপান 500 মিলিয়ন ইয়েন বা প্রায় $30 লক্ষ মূল্যের যোগাযোগ সরঞ্জাম এবং টহলযান সরবরাহ করার পরিকল্পনা করেছে। জাপান সরকার ইতোমধ্যে ওএসএ কর্মসূচির মাধ্যমে ফিলিপাইনকে উপকূলীয় নজরদারি রাডার ব্যবস্থা সরবরাহ করেছে। এছাড়া গত মার্চ মাসে থাইল্যান্ডকে দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার বিষয়েও জাপান সম্মত হয়েছে। কম্বোডিয়া একটি সামরিক যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের পাশাপাশি জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সাথে সহযোগিতার বিষয়েও পরিকল্পনা করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে উয়েনো এনএইচকে বলেন, ওএস এর মাধ্যমে জাপান ও কম্বোডিয়ার মধ্যকার নিরাপত্তা সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে তার বিশ্বাস। তিনি আরও জানান যে সহযোগিতার সুনির্দিষ্ট উপায়গুলোর বিষয়ে কম্বোডিয়া পক্ষের সাথে তিনি আলোচনা করতে আগ্রহী। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। রবিবার নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা স্পেন এবং শীর্ষ স্থানে থাকা আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকে স্পেন বলের দখল নিজেদের কাছে রেখেছিল এবং 19 বছর বয়সী ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও মিডফিল্ডার রোদ্রিন নেতৃত্বে ডান প্রান্ত থেকে বারবার আক্রমণ চালাচ্ছিল। উভয় দলই দৃঢ় রক্ষণাত্মক খেলা প্রদর্শন করায় 90 মিনিট শেষেও কোনো গোল হয়নি এবং খেলাটি অতিরিক্ত সময় গড়ায়। বদলি হিসেবে মাঠে নামা ফেরান তোরেস 106 মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোল করে অচলাবস্থা ভাঙেন। 4টি টুর্নামেন্টের মধ্যে প্রথমবারের মতো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ইতিহাসে পুরুষদের তৃতীয় দল হিসেবে টানা 2 বার শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে। ফাইনালের বেশিরভাগ সময় স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে খেলতে দেয়নি। মেসি 8টি গোল করে টুর্নামেন্ট শেষ করেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে 10টি গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে 2 বার বিশ্বকাপ গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা জাপানের প্রাচীন রাজধানীগুলোর প্রত্নতাত্ত্বিক স্থান এবং তার সাথে সম্পর্কিত স্থাপনাগুলোকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। রবিবার দক্ষিণ কোরিয়ার বুসানে ইউনেস্কো তার বিশ্ব ঐতিহ্য কমিটির একটি অধিবেশন শুরু করেছে। জাপান সরকার পশ্চিমাঞ্চলীয় নারা জেলার প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারাকে তালিকায় যুক্ত করার সুপারিশ করেছে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সময়কাল 6ষ্ঠ শতাব্দীর শেষ ভাগ থেকে 8ষ্ঠ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত এবং এগুলো আসুকা গ্রাম, কাশিহারা ও সাকুরাই শহরে অবস্থিত। প্রাচীন রাজধানীগুলোকে নিবন্ধন করা হবে কিনা সে সংক্রান্ত আলোচনা 24 থেকে 27 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মাসে ইউনেস্কোর একটি উপদেষ্টা পরিষদ আসুকা ও ফুজিওয়ারাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে নিবন্ধন করার কথা বলেছে। এই প্রাচীন স্থান দুটিকে তাদের 4 স্তরের মূল্যায়নের মধ্যে সর্বোচ্চ মূল্যায়ন প্রদান করা হয়েছে। নিবন্ধিত হলে এগুলো জাপানের 27তম বিশ্ব ঐতিহ্য স্থান হয়ে উঠবে।
1: এনএইচ কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। তাহলে তৈরি হয়ে যান, জাপানি শিখব আমরা একসঙ্গে।
0: আজ আসরের 21তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে আপনার অবস্থান অন্যদের বলতে হবে।
1: ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং তার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়া হোকাইদো ভ্রমণ করছে। তারা আজ সাপ্পোরো শহরের ক্লক টাওয়ার নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে কাইতোর সঙ্গে দেখা করবে। বাইরে খুব শীত বলে তারা দুজন টাওয়ারের ভেতরে অপেক্ষা করছে। ঠিক তখনই কাইতোর ফোন এলো।
0: তাহলে চলুন শুনি 21তম পাঠের কথোপকথন।
2: もしもし、タムさん。今どこにいるの？
3: 時計台の中にいます。
2: え、中？じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
0: エバレ、ジェネネボ、プロティティライネルアルト。
1: কাইতো ফোন করে তামকে বলল,
4: মোশমোশি তামসান,
0: হ্যালো তামসান,
4: ইমা দোকো নি ইরুনো,
0: এখন আপনি কোথায়?
1: তাম উত্তরে জানায়,
3: টোকেদাই নো নাকা নি ইমাসু,
0: ক্লক টাওয়ারের ভেতরে আছি।
1: কাইতো আবার জানতে চাইল,
4: এ নাকা,
0: এ ভেতরে?
1: এরপর সে তামকে বলল,
4: যা বোকু মো সুগু সোচ্চি নি ইকুনে,
0: আচ্ছা তাহলে আমিও সোজা ওখানেই আসছি।
1: তাম বলল,
3: ওয়াকারিমাশিতা,
0: ঠিক আছে।
1: একটু পরেই কাইতো সেখানে পৌঁছে গেল। মিয়া তাকে দেখে বলল,
3: কাইতো,
0: আরে কাইতো,
3: কচ্ছি কচ্ছি,
0: এই যে এখানে।
1: কাইতো ছুটে এসে বলল,
4: গোমে ওসোকু নাত্তে,
0: দুঃখিত দেরি করে ফেললাম।
1: যাক তাহলে শেষ পর্যন্ত তারা সবাই একসঙ্গে হলো।
0: ক্লক টাওয়ার কাঠের তৈরি সাদা রঙের একটি দোতলা ভবন। এটি নির্মাণ করা হয়েছিল 1878 সালে। আজকের মূল বাক্য হচ্ছে আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি। এই বাক্যের গঠন প্রণালী মনে রাখলে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা একই নিয়মে জাপানিতে বলতে পারবেন। প্রথমে চলুন মূল বাক্যের বিভিন্ন অংশ ভেঙে দেখা যাক।
5: টোকেদাই
0: হচ্ছে ক্লক টাওয়ার বা ঘড়ি টাওয়ারও বলতে পারি, আর
5: নাকা
0: মানে হল ভেতর।
5: টোকেদাই নো নাকা
0: কথাটির অর্থ ক্লক টাওয়ারের ভেতর। এরপরে
5: নি
0: পার্টিকেল দিয়ে অবস্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ ভেতরে বোঝাচ্ছে। আর সবশেষে আছে
5: ইমাস,
0: অর্থাৎ আছি বা রয়েছি। এটি আসলে
5: ইরু,
0: অর্থাৎ হওয়া বা থাকা ক্রিয়ার মাসরূপ। আর এ ধরনের ক্রিয়া বাংলায় প্রায় উজ্জ থাকে। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। কোনো ব্যক্তির অস্তিত্ব বা অবস্থান বোঝাতে
5: ইমাস
0: ক্রিয়ারূপ ব্যবহার করতে হবে।
1: এরকম অর্থে আগের একটি পাঠে আরিমাস ক্রিয়ারূপের কথা আমরা জেনেছি। তাহলে ইমাস কোন দিক থেকে আলাদা?
0: আসলে
5: ইমাস
0: ব্যবহৃত হয় মানুষ বা অন্য প্রাণীর ক্ষেত্রে, আর বাদবাকি সব জিনিসের ক্ষেত্রে হবে
5: আরিমাস।
0: আপনি কোথায় আছেন তা কাউকে বলতে চাইলে ওই স্থানের নামের পরে জুড়ে দিন পার্টিকেল নি এবং সবশেষে বলুন
5: ইমাস।
0: নিজের অবস্থান স্পষ্টভাবে বোঝাতে বক্তা বা শ্রোতা উভয়ের পক্ষে সুপরিচিত কোনো স্থাপনার নাম ব্যবহার করুন। আজকের পাঠের আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি
5: টোকেদাই নো নাকা নি ইমাস
0: কথাটির মতোই সুপরিচিত স্থাপনার সঙ্গে নো পার্টিকেল যুক্ত করে তারপর ওই স্থানের তুলনায় আপনার অবস্থান মানে ভেতরে বাইরে সামনে পেছনে ইত্যাদি বলে সবশেষে বলুন নি ইমাস।
1: যেমন আজকের মূল বাক্যে সুপরিচিত স্থাপনা হল ক্লক টাওয়ার তোকে দাই এবং অবস্থান হল ভেতর নাকা, তাই না?
0: ঠিক তাই।
1: তাহলে বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: 時計台の中にいます。 時計台の中にいます。
0: エバリエティフォナラプショヌンジェカネカルアブスタンジャンテチャワホチェ。
6: 今どこにいますか？改札の前にいます。
0: エイシャンラペキーバラホチェタブジャチェシタカラジャン。
6: 今どこにいますか？
1: エコナプニコタヤツン。
5: 今
0: マネエコンアブスタンジギシコテフレボルン。
5: どこにいますか？
6: 改札の前にいます。
1: ティケットゲッターショムケアチ。
5: 改札
0: マネホロレルウェイステーションエルティケットゲット、アルタッジェゲットディエネディストプラットフォームジェテハエ。
5: 前。
0: カタティアルトショムコバーグバーシャムネディ。
5: 改札の前に。
0: カタティショムポノアルトハベティケットゲットショムケ。
1: ボンドラアプナデルパラエバー。プロスノエボンウトシュネポッポッボルン。
5: 今どこにいますか？改札の前にいます。改札の前にいます。
0: অন্যান্য স্থান নিয়েও অনুশীলন করা যাক। ধরুন কোনো একটি কনভেনিয়েন্স স্টোরের ভেতরে আপনি অবস্থান করছেন। কনভেনিয়েন্স স্টোর কথাটির জাপানি হলো
5: কোম্বিনি। কোম্বিনি
0: আর ভেতর মানে তো আগেই জেনেছি
5: নাকা।
0: এবার তাহলে বলার চেষ্টা করুন।
3: কোম্বিনি নো নাকা নি ইমাসু। কোম্বিনি নো নাকা নি ইমাসু।
0: এবারে আজকের বোনাস বাক্য। এ কথাটি কাইতোর সঙ্গে ফোনালাপ চলাকালে তাম বলেছে।
3: わかりました।
0: শুনলেন।
5: わかりました।
0: মানে হলো বুঝতে পেরেছি বা ঠিক আছে। বক্তার কথা যে আপনি বুঝেছেন তা প্রকাশ পায় এটি দিয়ে।
1: এবার আপনারা এটি বলার চেষ্টা করুন।
5: わかりました।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের স্কিট।
2: もしもし、タムさん。今どこにいるの？
3: 時計台の中にいます。
2: え、中？じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
7: ハルさんの知恵袋。
1: ハルさんの পরামর্শ ঝুলি অংশে চলে এলাম। আজকের আলোচ্য বিষয় জাপানের কনভেনিয়েন্স স্টোর, জাপানিতে যাকে বলে কোম্বিনি।
0: আচ্ছা হিরোকসান, কেনাকাটার জন্য প্রায়ই কোম্বিনিতে যান নিশ্চয়ই?
1: হ্যাঁ, সবসময় যাই। আবার কারো সঙ্গে দেখা করতে হলেও কোনো একটা কোম্বিনির ঠিকানায় তাকে থাকতে বলি।
0: আসলেই খুব কাজের জিনিস এসব কনভেনিয়েন্স স্টোর, কারণ সমগ্র জাপানের সব অঞ্চলে এবং সব এলাকায় ছড়িয়ে থাকা অসংখ্য কনভেনিয়েন্স স্টোর খুব সহজেই খুঁজে বের করা যায়। বেশিরভাগ কোম্বিনি রাত দিন সারাক্ষণ সপ্তাহের প্রতিটি দিন খোলা থাকে। আর জিনিসপত্র কি নেই ওখানে? বিচিত্র সব খাবার, যেমন বক্স লাঞ্চ, নানারকম স্ন্যাক্স এবং মিষ্টান্ন সহ অনেক কিছু কিনতে পাওয়া যায় সেখানে। আরও পাওয়া যায় চা, কফি, জুস, কোমল পানীয় সহ নানা রকম পানীয়।
1: প্রয়োজনীয় কোনো কিছুই তো দেখি বাদ নেই দেখছি। তাছাড়া এসব কোম্বিনিতে থাকে এটিএম মেশিন, যেখান থেকে সহজেই আপনি নগদ অর্থ তুলতে পারেন। সত্যি দারুণ সুবিধা এনে দিয়েছে এসব স্টোর, তাই তো এগুলোকে বলে কনভেনিয়েন্স স্টোর।
0: বন্ধুরা, কেমন লাগলো আজকের সহজে জাপানি ভাষা? জানার অপেক্ষায় রইলাম।
1: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।